শব্দ রসুল্লাহ সাল্লাহ ওসাল্লাম, ইন্ন বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ, সেসুঙ্গুহনিয়া বাতাস আন্তারা সেসোরাং দেঙ্গান কেশিরিকান দান কেকুফুরান আদালাহ মানিঙ্গালকান সালাত। হাদিস রিওয়ায়াত ইমাম মুসলিম।